শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: কথামালা জাপান থেকে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধু, আশা করি ভালো আছেন। আজ আপনারা শুনবেন টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে একটি প্রতিবেদন। এছাড়া পড়ে শোনাব কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। এদিকে এখন জাপানে চলছে ছুটি ছাটায় ভরা একটা সময়, তাই নিয়ে হবে কিছু কথা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: বাংলা নববর্ষ উপলক্ষে গত 14 এপ্রিল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয়েছে পিঠা উৎসব। কেমন ছিল এই উৎসব জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চলুন শুনি হাসান ভাইয়ের কাছ থেকে।
1: বন্ধুরা, আমি এখন রয়েছি টোকিও মহানগরীর চিয়ুদা ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে। আজ এই দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী পিঠা উৎসব। চলুন এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। ২০২৬ সালের 14 এপ্রিল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশি, জাপানি এবং বিভিন্ন দেশের দূতাবাস প্রতিনিধি সহ প্রায় 100 জন অতিথি নববর্ষ উদযাপন করার জন্য দূতাবাস মিলনায়তনে সমবেত হয়েছেন। এ সময় রাষ্ট্রদূতের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।
2: শুভ নববর্ষ, হ্যাপি বাংলা নিউ ইয়ার, বাংলাদেশ নো শিনেন ওমেগাতো গুজাইমাস।
1: পয়লা বৈশাখের এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা পর্বে মঞ্চে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয়। এ সময় টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর শিক্ষার্থীরাও বাংলা ভাষায় সঙ্গীত পরিবেশন করেন।

0: বাংলা সংস্কৃতির এই পরিবেশনা উপস্থিত সকলের বিপুল করতালি লাভ করে। প্রচুর পিঠা, সুস্বাদু খাবার অনুষ্ঠান স্থলে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে ভীষণ লোভনীয়। আর অভ্যাগতরা বৈশাখী পোশাক পরে অবশ্য উদযাপন করছেন। আমরা কয়েকজন জাপানি অতিথির কাছে এ সময় অনুভূতি জানতে চেয়েছি।
1: আমার নাম ইউজ আনন্দ, আজকের ইয়েতে অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো চলে এসেছি এবং এই অনুষ্ঠানে অনেক বিভিন্ন ধরনের গান শুনেছি এবং অন্যান্য দেশ থেকে অনেক লোকজন তো অংশগ্রহণ নিয়েছে এবং বিভিন্ন ধরনের পিঠা এবং খাবার খেয়েছি এবং এটা মানে আসলে এই জায়গা তো আসলে সত্যি বাংলাদেশের মতো, এটা অত্যন্ত ভালো লাগতেছে।
2: সালাম আলাইকুম, আমার নাম হচ্ছে ওহাশি মাসাকি।
3: আমার নাম হিরোকো ওহাশি।
2: আজকে এই অনুষ্ঠানে আমি আমরা এসেছি, এই আগে এরকম অনুষ্ঠান তো হলো না রাষ্ট্রদূতে, তো রাষ্ট্রদূতে দূতাবাসে কয়েকবার খাওয়া দাওয়া করেছি, কিন্তু এইরকমই মানে মেরা হিসাবে ওটা হচ্ছে, বিভিন্ন খাওয়া দাওয়া এখানে দিচ্ছে, এটা খুব দেখে আনন্দ লাগে, খুব ভালো লাগেছি। শুভ নববৎসর।
0: টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের পক্ষে দলীয় সঙ্গীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী নাকাজাওয়া নোনোর কাছেও এ সময় জানতে চাই পিঠা উৎসবে এসে কেমন লাগছে।
4: আমি টোকিও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়াশোনা করছি। আজকে আমি এই অনুষ্ঠানে বাংলার গান সবার সামনে গান গেয়েছিলাম। আমি সবাই হাসি হাসি আমার গান শুনেছে, তাই আমি খুব আনন্দ হয়েছি। আর আর আমি পিঠা খেয়েছি, অনেক বেঙ্গালি খাবার, আর এটা তো খুব মজা, তাই আমি খুব খুব খুশি হয়েছি। ধন্যবাদ।
0: অনুষ্ঠানে উপস্থিত জাপানি অতিথিদের কাছে অনুভূতি জানতে চাওয়ার পর আমরা কয়েকজন বাংলাদেশি অতিথির কাছে পিঠা উৎসব নিয়ে অনুভূতির কথা জানতে চাই।
5: আমার নাম সাইফুল ইসলাম, আমি জাপানে আছি, আমি আসলে কাজ করি পিডাতে, এখন পিএইচডি করছি গ্রিপস ইউনিভার্সিটিতে। তো আজকে অসাধারণ একটি প্রোগ্রামে আসলাম, বাংলাদেশ অ্যাম্বাসি টোকিও আয়োজন করেছে পহেলা বৈশাখ। একেবারে প্রথম দিনে আমরা যে আয়োজনটি দেখলাম, আয়োজনটিতে অনেক দেশের লোকজন আসছে, এখানে জাপানিদের পাশাপাশি অন্য অন্য দেশের অ্যাম্বাসি বা অন্য অন্য দেশের ফ্রেন্ডসরা আসছে। এখানে আমি দেখলাম যে অনেক রকমের পিঠা, এটা আমি আমি বলবো যে 40-50 আইটি রকমের পিঠা দেখছি। এখানে মাল্টি কালচারের লোকজন আসছে, তারা বাংলাদেশ সম্পর্কে জানছে, সেই জন্য সবাইকে ধন্যবাদ এবং পাশাপাশি অ্যাম্বাসিকেও ধন্যবাদ।
6: আমার নাম নাজমুল সাকিব, আর সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি আজকে খুবই এনজয় করছি, আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে। অ্যাম্বাসেডর সাহেব মহোদয় নিজেও উপস্থিত আছেন, অনেক ধরনের খাবার দাবারেরও এখানে ব্যবস্থা আছে। যদি দেখেন জিলাপি আছে, ভেতরে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা আছে, অনেক ধরনের বিরিয়ানির ব্যবস্থাও আছে।
0: বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষের দিনে প্রথমবারের মতো পিঠা উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন,
7: আমি বাংলা নববর্ষকে উপলক্ষ করে সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আপনারা দেখছেন বাংলাদেশ দূতাবাসে আমরা আমাদের প্রাণের মেলা, যেটি বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করা হয়, সেটি জাপানেও উদযাপনের চেষ্টা আমরা করেছি। আমরা সবসময় বাংলাদেশ কমিউনিটিকে নিয়েই বাংলাদেশের পয়লা বৈশাখ উদযাপন করি, কিন্তু আমার মনে হয়েছে এই আমাদের যে পয়লা বৈশাখের উদ্দেশ্য কী, উদযাপন কেমন করে হয়, সেটিকে যেখানে যত দূতাবাস আছে সেই দূতাবাসের কর্মকর্তা এবং জাপানের সকল মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সকল বিজনেসম্যান, জাপানি বিজনেসদের মাঝে বাংলাদেশের পয়লা বৈশাখ কেমন সেটিকে তুলে ধরার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। এটি দূতাবাসের প্রথমবারের মতো একটি পিঠা উৎসব। বাংলাদেশের পিঠা উৎসব কী জিনিস, সেটিও যাতে প্রচার পায়, আমাদের কালচার প্রচার পায়, সেটাকে সম্প্রসারণের জন্যই মূলত আজকের এই আয়োজন।
0: চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রচুর সুস্বাদু খাবার সহ পিঠা উৎসবের অনুষ্ঠানে আজ অনেক অতিথি সমবেত হয়েছেন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল আজকের অনুষ্ঠান স্থল। রঙিন পোশাকে সজ্জিত মানুষের মুখে ছিল অফুরান হাসি। আগত অতিথিবৃন্দ বাংলা নববর্ষের এই আয়োজনে একত্রিত হয়ে একটি উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। জাপান এবং বাংলাদেশ উভয় দেশের জন্য নতুন বছরটি আরও সাফল্যময় হোক, এই প্রত্যাশা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
8: এতক্ষণ আপনারা শুনছিলেন টোকিওর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে একটি প্রতিবেদন। এবারে আমরা নজর দেব চিঠি ও ফেসবুক কমেন্টে। 3রা এপ্রিল ছিল আমাদের বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বন্ধুদের কাছ থেকে অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি আমরা, যার মধ্যে বেশ কিছু বার্তা বিগত কয়েকটি আসরে পড়ে শোনানো হয়েছে। আজও হাতে আছে কিছু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজবাড়ির গোয়ালন্দ মোড় নিমতলা থেকে বাঁধন রুদ্র তার চিঠিতে লিখেছেন,
0: শর্টওয়েভে রেডিও শোনার প্রতি আগ্রহের শুরু থেকেই রেডিও জাপানের অনুষ্ঠান শোনা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। রবিবারের অনুষ্ঠানটি যেন শ্রোতাদের মেলবন্ধনের কেন্দ্রস্থল। রেডিও জাপান থেকে পাওয়া ভিউ কার্ড, অনুষ্ঠান সূচি, কথা ও কলম পত্রিকা সহ নানা রকম সামগ্রী আজও যত্ন সহকারে রেখে দিয়েছি। এগুলো মাঝে মাঝে দেখি আর স্মৃতির পাতায় হারিয়ে যাই। মনে পড়ে পুরনো শ্রোতাবন্ধুদের কথা, মনে পড়ে পুরনো কর্মীদের কথা। মানচিত্রে টোকিওকে দেখি আর ভাবি এখান থেকে ভেসে আসে আমার প্রিয় ধ্বনি। পরিপাটি, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বিনয়ী জাপান সব সময় আমাকে মুগ্ধ করে। আমার কাছে রেডিও জাপানের বাংলা বিভাগ কেবল একটি বেতার নয়, বরং দূর থেকে ভেসে আসা এক ভালোবাসা ও আবেগের নাম। 65 বছরের এই পথ চলা গৌরবময় এবং সার্থক। আমার বিশ্বাস এনএইচকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের এই পথ চলা অব্যাহত থাকবে এবং শ্রোতাদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
8: ঢাকা থেকে মেহেদী হাসান মামুন ফেসবুকে লিখেছেন, এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা বিভাগের অনুষ্ঠান আমার মন ছুঁয়ে যায় সবসময়। বহু বছর যাবত আমি সাথেই আছি ভালোবেসে। 65তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই। বাংলা বিভাগ দীর্ঘজীবী হোক এই কামনা করছি।
0: অভিনন্দন জানিয়েছেন কবির হোসেন, সিদ্ধার্থ সরকার, শ্রীপর্ণা অধিকারী এবং আসামের পৃথ্বীরাজ পুরকায়স্থ। প্রবীণ হলেও এখনও নবীন, শুভ জন্মদিন, মন্তব্য তনুশ্রী ঘোষের। আর ফিরোজ খান লিখেছেন, বাংলা বিভাগকে শুভেচ্ছা জানাই 65 বার।
8: শ্রোতা বন্ধুর এই কথার সাথে আমি কেমন যেন জন্মদিনের কেকের ওপর 65টি প্রজ্বলিত মোমবাতির মিল পাচ্ছি।
0: দিদি ঠিক বলেছেন, আমারও তাই মনে হচ্ছে।
8: ওদিকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে কলকাতা থেকে রাজর্ষী রায় লিখেছেন, বিশ্বের সকল বাঙালিকে এক সুতোয় বেঁধে রাখার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে অনুষ্ঠান আরও তথ্য সমৃদ্ধ হয়ে উঠুক সেই কামনা করি।
0: কলকাতার বেহালা থেকে প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখেছেন, সেই 80-এর দশকের প্রথমার্ধ থেকে আমি আপনাদের সাথে যুক্ত। রেডিও জাপানের বাংলা বিভাগের সব কর্মী এবং শ্রোতা বন্ধুদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন।
8: অভিনন্দন জানিয়েছেন আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান এবং যশোর থেকে নূর আলম। বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, প্রিয় বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। দীর্ঘ পথ চলায় সবসময় আপনাদের সঙ্গেই আছি, বাংলা বিভাগ দীর্ঘজীবী হোক। শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আজও হাতে রয়ে গেল কিছু বার্তা, আগামী কোনো আসরে পড়ে শোনাব। আর প্রিয় বন্ধু মেহেরপুরের পল্লব ভট্টাচার্য, বাংলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনার শুভেচ্ছা বার্তার ভারী সুন্দর ভিডিও ক্লিপটি আমরা সম্প্রতি পেয়েছি, ধন্যবাদ। আগামী কোনো আসরে সবাইকে পড়ে শোনাব। এবারে আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে 16 এপ্রিল পোস্ট করা এক ভিডিও ক্লিপের সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দেওয়া যাক। এই ক্লিপের শিরোনাম হচ্ছে, হালাল ওয়াগিউর রমরমা ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বাড়ছে এবং হালাল খাবারের চাহিদাও বাড়ছে। এই প্রবণতাকে কাজে লাগিয়ে ব্যবসা করছে পশ্চিম জাপানের একটি মাংস প্রক্রিয়াজাতকারী কোম্পানি। তোকুশিমা জেলায় অবস্থিত এই কোম্পানিটি গরুর মাংস উৎপাদনের জন্য তেমন পরিচিত নয়, তবে মুসলিম দেশগুলোতে মাংস রপ্তানির 80% হয় এখান থেকে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখুন এবং কেমন লাগলো জানান আমাদের। হালাল সার্টিফিকেশনের কঠোর নিয়মকানুন যা দেশ ভেদে ভিন্ন হয়, সেই সব কিছু নিখুঁতভাবে অনুসরণ করা হয় তোকুশিমা জেলার এই কোম্পানিতে। গ্রাহকদের চাহিদার প্রতি পূর্ণ নজর দিয়ে ব্যবসা চালানো হচ্ছে। এর পেছনে যে নিষ্ঠা তা খুব প্রশংসনীয়। তো হাসান ভাই, আপনার কেমন লেগেছে এই ক্লিপটি?
0: হ্যাঁ দিদি, আমারও ভীষণ ভালো লেগেছে এবং খুবই অবাক হয়েছি এই প্রতিষ্ঠানের মালিকের দূরদর্শিতায়। এই ভদ্রলোক প্রচণ্ড পরিশ্রম করে তার প্রতিষ্ঠানকে আজকের এই চমৎকার অবস্থানে নিয়ে এসেছেন।
8: ঠিক বলেছেন। আর ক্লিপটি দেখে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, কোম্পানিটি মুসলিম দেশগুলোতে সুনাম অর্জন করতে পেরেছে। জাপানের মাংস রপ্তানিকারকদের জন্য এটা নিশ্চয়ই একটা ভালো খবর। এবারে অন্য একটি ভিডিও ক্লিপের কথা বলছি। টোকিওর তোয়োসু পাইকারি সামুদ্রিক মাছের বাজারে বছরের প্রথম নিলামে একটি ব্লুফিন টুনা মাছ রেকর্ড সর্বোচ্চ প্রায় $32,00,000 বিক্রি হয়েছে। ১৯৯৯ সালে তথ্য নথিভুক্তি শুরুর পর থেকে এই দাম ছিল সর্বোচ্চ। মাছের দাম প্রায় $32,00,000, কল্পনা করাও কঠিন। আমার মনে আছে আহসান ভাই, 6ই জানুয়ারি পোস্ট করা এই ক্লিপটি আপনি যখন প্রথম দেখলেন তখন প্রচণ্ড অবাক হয়েছিলেন। আর আমি তো দাম দেখে বিশ্বাসই করতে পারছিলাম না, একটা মাছের এত দাম নিশ্চয়ই দারুণ সুস্বাদু।
0: হ্যাঁ দিদি, শুধু অবাকই না, বলতে পারেন পিলে চমকানোর মতো অবস্থা ছিল আমার। আর যাই হোক দিদি, খুব ভালো লাগতো যদি সবাই মিলে এই মাছটা একটু খেয়ে দেখতে পারতাম।
8: নিশ্চয়ই খুব সুস্বাদু। তো যাই হোক, এবারে ফেসবুকে আমাদের বন্ধুদের করা প্রতিক্রিয়াগুলো পড়ছি। চমৎকার, জানানোর জন্য ধন্যবাদ, দারুণ খবর, ওয়াও, চমৎকার। এই মন্তব্যগুলো করেছেন যথাক্রমে সাইফুল ইসলাম, দীপক কুমার দাস এবং শামীমউদ্দিন শ্যামল। দামের ব্যাপারটা তোয়াক্কা না করে আকবর হায়দার কিরণ লিখেছেন, আমি কয়েকটা মাছ কিনতে চাই। ওদিকে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাক এর মধ্যে অন্য একটি দিক আবিষ্কার করেছেন। বন্ধু লিখেছেন, এই খবরটি শুধু একটি দামি মাছ বিক্রির ঘটনা নয়, বরং এটি জাপানি সমাজের ঐতিহ্য, আশা ও ইতিবাচক মানসিকতার প্রতীক। মানুষ এই মাছের স্বাদ গ্রহণ করে নতুন উদ্যম অনুভব করেছে। এটি শুধু একটি মাছের গল্প নয়, বরং সেই বিশ্বাসের কথা যা মানুষকে নতুন আশা ও শক্তি নিয়ে এগিয়ে চলার প্রেরণা যোগায়। মতামতের জন্য বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবারে ছুটি ছাটা নিয়ে একটু কথা হোক।
0: হ্যাঁ দিদি, এটা এমন একটা বিষয় যা নিয়ে কথা বলতে সবসময় বেশ ভালো লাগে, তাই না অজিতা দিদি?
8: হ্যাঁ, খুব ঠিক কথা বলেছেন আহসান ভাই। আর এই মুহূর্তে যে ছুটি ছুটি ভাব জাপানে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। ধরুন দিন আষ্টেকের মধ্যে বেশ কয়েকটি দিন ছুটি, এতে কিন্তু দারুণ একটা ছুটির মেজাজ তৈরি হয়।
0: ঠিক বলেছেন দিদি।
8: আচ্ছা তাহলে চলুন বন্ধুদের বলে দিই ছুটির উপলক্ষগুলো কী কী। ছুটিগুলোর মধ্যে প্রথমটি ছিল 29শে এপ্রিল, শোয়া নোহি বা শোয়া দিবস। জাপানের ইতিহাসে ঘটনাবহুল শোয়া যুগকে স্মরণ করার দিন এটি। এরপর 3রা মে অর্থাৎ আজ, আজ হচ্ছে কেম্পো কিনেনবি বা শাসনতন্ত্র দিবস। 1947 সালের এই দিনে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সংবিধান বলবৎ

0: তবে এই ছুটির দিনটি এবছর রবিবারে পড়ে যাওয়ায় জাপানি আইন অনুসারে ছুটি দেওয়া হবে পরবর্তী কর্মদিবসে।
1: আর যেহেতু 4 এবং 5 তারিখও দুটি ভিন্ন উপলক্ষে জাপানি সরকারের ছুটি, তাই শাসনতন্ত্র দিবসের ছুটিটি লোকজন পাবেন মে মাসের 6 তারিখে।
0: ঠিক তাই। আগামীকাল 4ঠা মে হচ্ছে মিদোরি নোহি বা শ্যামলিমা দিবস, প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।
1: আর 5ই মে হচ্ছে কদমো নোহি বা শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি। এই দিনে শিশুদের জন্য সুন্দর ও নিরাপদ জীবন কামনা করা হয়। এই দিনে উদযাপিত হয় তাঙ্গো নো সেকু উৎসব এবং এই উপলক্ষে শিশুপুত্রদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বেশ কিছুদিন আগে থেকেই বহু জায়গায় রঙিন কাপড় দিয়ে বানানো কার্প মাছের আকৃতির পতাকা বা কৈনুবরি টাঙানো হয়। তাছাড়া এই উপলক্ষে শিশুপুত্র থাকা বাড়িতে কাবুতো নামে পরিচিত ঐতিহ্যবাহী সামুরাই যোদ্ধাদের শিরস্ত্রাণ সাজিয়ে রাখার রেওয়াজও রয়েছে জাপানে।
0: এরকম কয়েকটা সরকারি ছুটি, এর সাথে আগে পরে মিলিয়ে আরও কয়েকটা দিন যারা ছুটি নিয়েছেন এবং সপ্তাহান্তের ছুটি যোগ করেছেন, তারা কিন্তু বেশ ভালোই ছুটি পাচ্ছেন। জাপানে বছরের এই সময়ে না শীত না গরম, খুব আরামদায়ক তাপমাত্রা থাকে, আর এই সময়টা হচ্ছে ভ্রমণের জন্য চমৎকার সময়। বলাই বাহুল্য, বহু লোক বেরিয়ে পড়েন বেড়াতে। তো এদিকে কথায় কথায় আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: কথামালা জাপান থেকে অনুষ্ঠানে বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাই। আশা করি ভালো আছেন। আজকের আসরের একটি বড় অংশ জুড়ে থাকবে 25তম টোকিও বৈশাখী মেলা 1433 নিয়ে প্রতিবেদন। বাদবাকি সময়ে পড়ে শোনাব কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। বন্ধুরা, আসরের শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমেই পরিবেশন করব 25তম টোকিও বৈশাখী মেলা 1433 নিয়ে একটি প্রতিবেদন।
1: বন্ধুরা, আমি এখন রয়েছি টোকিওর ইকিবুকুরু নিশিগুচি পার্কে। আজ এখানে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৈশাখী মেলা। সবাই যে যার মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন। টোকিওতে বৈশাখী মেলা কেমন হয় বিষয়টি সবাইকে জানানোর জন্য আজ আমি এই পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব এবং জানাবো বিস্তারিত।
2: ১৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার টোকিওর ইকিবুকুরুতে অনুষ্ঠিত হয় 25তম টোকিও বৈশাখী মেলা 1433। জাপানে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক সদস্যদের উদ্যোগে এই মেলার সূচনা, আর এবছর বসেছে মেলার 25তম আসর। টোকিও এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বসবাসকারী বাংলাদেশি এবং দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী জাপানি নাগরিকসহ বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আগত বিদেশিদের পদচারণায় ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। অনেকেই পরিবারসহ এই মেলায় যোগ দিয়েছেন। সকাল থেকেই ইকিবুকুরু নিশিগুচি পার্ক এক প্রাণবন্ত আবহে ভরে উঠেছে।
3: আর দুই মিনিট আমরা আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করতে যাব, আর মাত্র দুই মিনিট আছে।
2: উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অভিনন্দন সূচক বক্তব্য দিয়েছেন।
4: আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে যারা উপস্থিত হবেন তাদেরকেও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।
2: এ সময়ে মঞ্চের সামনে বহু দর্শনার্থী জড়ো হয়েছেন। একটি চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে মেলার সকল কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলীর কাছে টোকিও বৈশাখী মেলার 25 বছরের মাইলফলক অর্জনে তার অনুভূতির কথা জানতে চাই।
5: প্রথমে আমি বাংলাদেশে বসবাসরত সকল প্রবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। এবারের মতো 25তম আসর এখানে বসেছে, তার মানে অনেকটি বছর ধরেই এখানে যারা আয়োজক আছেন তারা অনেক কষ্ট করেছেন, অনেক প্রবলেম ফেস করে তারা এইখানে এই মেলা অব্যাহত রেখেছেন। যারা এই কাজে সর্বদা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি আমাদের আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা যেন ভবিষ্যতেও এই মেলা বাংলাদেশিদের জন্য অব্যাহত রাখে সেই চেষ্টা অব্যাহত রাখবেন। আমরা দূতাবাসের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
2: টোকিও বৈশাখী মেলার 25তম আসরের প্রধান আকর্ষণ সম্পর্কে জানতে চাইলে মেলা আয়োজক কমিটির একজন সদস্য আমাদের বলেন,
6: আমি মোহাম্মদ জাকির হোসেন চুয়াদ্দার বৈশাখী মেলার সহপ্রধান সমন্বয়ক হিসাবে কাজ করতেছি দীর্ঘ 23 বছর। আমি মনে করি আজকে এই মেলার জন্য আমাদের বিশেষ আকর্ষণ আছে, যেখানে বিভিন্ন নতুন নতুন ফুড এবার আছে, তার ভিতরে তাদের স্পেশালি ছাড়ও আছে। আমাদের বাংলাদেশ থেকে সাইকেল আসছে, ওইটা 25% ডিসকাউন্টে এটা সেল করবে তারা বলছে। তো আরও অন্যান্য নতুন স্টলও আছে আসছে, যারা এইবার প্রথম তারা খুব উৎসাহ আগ্রহ নিয়ে আজকে মেলাকে সাফল্য করার জন্য এই মেলায় অংশগ্রহণ করছে। আর বাংলাদেশ থেকে আমাদের বিশেষ শিল্পী এসছেন দুজন, তাদের সুন্দর গান শোনার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে।
2: এই টোকিও বৈশাখী মেলার প্রথম আসর থেকে শুরু করে 25তম আসর পর্যন্ত পৌঁছানো 25 বছর